0: পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।
1: কুছ বলোগে ভি?